শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 10ই জুলাই শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। শুক্রবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণ পশ্চিম জাপানের ওকিনাওয়া জেলার সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে একটি বড় এবং অত্যন্ত শক্তিশালী টাইফুন ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। জাপানের আবহাওয়া কর্মকর্তারা সেখানকার জনগণকে ঝড়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যা খবর তাতে টাইফুন বাভি ফিলিপাইনের পূর্বে সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় 20 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এই শক্তিশালী টাইফুনটি তার শক্তি বজায় রেখে ওকিনাওয়ার সাকিশিমা দ্বীপপুঞ্জের কাছাকাছি চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, মিয়াকো এবং ইশিগাকি দ্বীপ সাকিশিমা দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। ওকিনাওয়ার মূল দ্বীপ অঞ্চলটির ওপরও প্রচণ্ড শক্তিশালী বাতাস আঘাত হানার আশঙ্কা রয়েছে। দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় 126 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। টাইফুনটি ভারী বৃষ্টিপাতও বয়ে আনবে। শুক্রবার থেকে সাকিশিমা দ্বীপপুঞ্জে ঘণ্টায় 50 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ওকিনাওয়ায় 10 মিটারের বেশি উঁচু ঢেউসহ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। খাগোশিমা জেলার আমামি অঞ্চলেও সমুদ্র উত্তাল থাকতে পারে। আবহাওয়া কর্মকর্তারা সেখানকার জনগণকে প্রবল বাতাস, উঁচু ঢেউ, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তারা স্থানীয় লোকজনকে বৃহস্পতিবারের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে এবং বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়ার আগেই মজবুত ভবনে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। কর্মকর্তারা এই বলেও সতর্ক করেছেন যে টাইফুনের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসের ফলে পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় উঁচু ঢেউ দেখা যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্কে দেওয়া সাম্প্রতিক মন্তব্যগুলো ভুল ত্রুটিতে ভরা ছিল। বুধবার আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, 2 মাস আগে আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র জাপান 111টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তিনি বলেন, প্রায় 1 ঘন্টা ধরে জাহাজটিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছিল। প্রেসিডেন্ট সম্ভবত ইসলামী প্রজাতন্ত্র ইরান বলতে চেয়েছিলেন। এছাড়া জেলেনস্কির দিকে ইশারা করে ট্রাম্প সাংবাদিকদের জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট পুতিনের কাছে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? তিনি ভুল করে ইউক্রেনীয় নেতাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে উল্লেখ করেছেন। গত মাসে ট্রাম্পের বয়স 80 বছর পূর্ণ হয়েছে। তার জন্মদিনের আগে হোয়াইট হাউস প্রেসিডেন্টের চিকিৎসকের একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে জানানো হয় যে ট্রাম্পের স্বাস্থ্য ও সার্বিক শারীরিক কর্মক্ষমতা চমৎকার রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে জানিয়েছেন যে টোকিও এই 2 দেশে জাপানি যুদ্ধজাহাজের আদলে নতুন জাহাজ প্রবর্তনে সক্রিয়ভাবে সহযোগিতা করবে। কোইজুমি শিনজিরো বুধবার তুরস্কে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা শিল্পমন্ত্রী প্যাট কনরয়

এবং নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস পেঙ্কের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠক চলাকালে কোইজুমি বলেন, একটি চীনা ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হওয়ার পরপরই তাদের একত্রিত হওয়া এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা অত্যন্ত সময়োপযোগী হয়েছে। কোইজুমি এও বলেন যে তিনি আন্তরিকভাবে তাদের সহযোগিতার প্রশংসা করছেন। তিনি জাপানের নৌ আত্মরক্ষা বাহিনীর মোগামি শ্রেণীর যুদ্ধ জাহাজের উপর ভিত্তি করে জাপান ও অস্ট্রেলিয়ার যৌথভাবে নতুন জাহাজ উন্নয়নের বিষয়ে কথা বলেন। কোইজুমি এও উল্লেখ করেন যে নিউজিল্যান্ড তাদের নতুন জাহাজ হিসেবে প্রবর্তনের জন্য এই যুদ্ধ জাহাজকে একটি সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে। তিনি টোকিওর সক্রিয় সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। 2026 সালের প্রথমার্ধে জাপানে দেউলিয়া হয়ে পড়া প্রতিষ্ঠানের সংখ্যা 14 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যর্থ হওয়া ব্যবসার সংখ্যার এই বৃদ্ধি গত বছরের একই সময়ে দেখা যাওয়া প্রবণতাকে অব্যাহত রেখেছে। ঋণ গবেষণা প্রতিষ্ঠান তেইকোকু ডেটা ব্যাংক জানিয়েছে, জানুয়ারি থেকে জুন মাসে 5,335টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই সংখ্যা গত বছরের তুলনায় 332 বেশি এবং 2012 সালের পর থেকে সর্বোচ্চ। তাদের ঋণের পরিমাণ ছিল কমপক্ষে 10 মিলিয়ন ইয়েন বা প্রায় $61,500। অধিকাংশ ব্যর্থতার ঘটনাই ঘটেছে পরিষেবা খাতে এবং এরপরেই রয়েছে খুচরা ও নির্মাণ খাত। ব্যর্থতার এই বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে মুদ্রাস্ফীতিকে উল্লেখ করা হয়েছে, কারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও কাঁচামালের বর্ধিত মূল্যের বোঝা গ্রাহকদের ওপর চালান করতে হিমশিম খাচ্ছিল। গবেষণা প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, বছরের দ্বিতীয়ার্ধেও দেউলিয়া হওয়ার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে, যখন সুদের হার বৃদ্ধির কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঋণের জন্য উচ্চতর ব্যয়ের সম্মুখীন হতে হবে। তোকাইদো ও সানিও শিঙ্কানসেন ট্রেনে চালু হতে যাওয়া ব্যক্তিগত কামরাগুলো বুধবার গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়েছে। মধ্য ও পশ্চিম জাপান রেলওয়ে কোম্পানি 1 অক্টোবর থেকে কিছু বুলেট ট্রেনে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। কামরাগুলোর দরজা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায় এবং আইসি কার্ড দিয়ে সেটি খোলা যায়। কামরাগুলোতে একটি হেলান দেওয়ার আসন, একটি বড় কাজ করার টেবিল, একটি একক ওয়াইফাই এবং স্মার্টফোনের সাথে সংযোগযোগ্য একটি স্পিকার রয়েছে। এছাড়া বিমান ভ্রমণের ক্ষেত্রে সঙ্গে রাখা যায় এমন আকারের একটি স্যুটকেস রাখার মতো যথেষ্ট বড় জায়গাও রয়েছে। কামরাগুলোর আলো এবং শীতাতপ যন্ত্র নিয়ন্ত্রণ করা যায়। এ জাতীয় দুই ধরনের কামরা থাকবে। এক বা দুইজনের ব্যবহারযোগ্য কামরায় একটি সোফা রয়েছে। বিনামূল্যের অনলাইন রিজার্ভেশন পরিষেবা ব্যবহার করলে টোকিও এবং শিন ওসাকার মধ্যে একমুখী যাত্রার জন্য একজন প্রাপ্তবয়স্কের একটি একক কক্ষের ভাড়া পড়বে $42,390 বা প্রায় $260। এক বা দুইজনের কামরার ভাড়া পড়বে $7,790 এবং দ্বিতীয় ব্যক্তিকে শুধু একটি মূল ভাড়ার টিকিট ও একটি লিমিটেড এক্সপ্রেসের টিকিট কিনতে হবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।